শ্রোতা বন্ধু আপন মানে শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন যোগে স্টুডিও ঘরে সময় বর্তমান সকাল 7টা শুনতু আজর কার্যক্রমর সূচনা আজ সকাল 7:05 শুনেপারে আঞ্চলিক সংবাদ আকাশবাণী কটক কেন্দ্রর পরে পরে শুনবে আমরি স্বাস্থ্য কার্যক্রম সকাল 7:10 ওড়িয়ার সংবাদ শুনেপারে সকাল 7:15 আকাশবাণী কটক কেন্দ্রর সকাল 7:25 রয়েছে কার্যক্রম পুরী পরিক্রমা উপস্থাপন করবে রাজশ্রী সাহু প্রযোজনা দিলীপ কুমার নায়ক সকাল 7:40 প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্র কার্যক্রম অঞ্জলি সকাল 7:55 রয়েছে কার্যক্রম সুপ্রভাত পুরী সকাল 8:30 প্রচার করবু আকাশবাণী

শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণী পুরী দ্বারা প্রস্তুত পুরী পরিক্রমা কার্যক্রমের আউ এক নূয়া অধ্যায়কু আপনমানকু স্বাগত। উপস্থাপনারে মু রাজশ্রী সাহু। শ্রোতা বন্ধু, কার্যক্রমকু আরম্ভ করিবা পূর্বরু চলন্তু শুনি নেবা এই সুন্দর শ্লোকটিকু।

তেমনি শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই আমার কার্যক্রম কু এইটি রাখা আশা করুছি আমার কার্যক্রম আপনার পসন্দ আসিব আপনার আমার এই পুরী পরিক্রমা কার্যক্রম কমিটি লাগিলা মতামত দেওয়া ভুলবে না আমার ঠিকনা আকাশবাণী পুরী পুরী পরিক্রমা কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক পিন 752001 আম ফোন নম্বর 9437037892 তেবে রহুছু নমস্কার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: রথরে কালিয়া সুন্দর দেশ, মুরুকি হসরে পরাণ তোষ, টাহিয়া হলাই দাণ্ড তুলকাই, হরসরে নন্দী ঘোষরে বস। অভয় সুতার রচনার শিল্পী প্রতিভা প্রধান।

প্রাথমিক কথাচিত্র তুমবিন শিল্পীলে উদিত নারায়ণ এবং অনুরাধা পড়োয়াল ফেজ আনোয়ারঙ্ক গীত রচনা সঙ্গীত নিখিল বিনয়।

শ্রোতা বন্ধু, এইডসেস হলা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী পুরী। পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, আমার আরাধ্য ঠাকুর প্রভু জগন্নাথ বর্তমান জ্বরের পীড়িত হয়ে অনবসর গৃহরে। আজ হচ্ছে অনবসর।

শ্রোতা বন্ধু আপনার শুনছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমের ওড়িয়া কথাচিত্রর গীত প্রচারিত হচ্ছে আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন যোগে।

শ্রোতা বন্ধু আপনার শুনছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম প্রচারিত হচ্ছে আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন যোগে।

শ্রোতা বন্ধু, আসন্তকালি আমি মানে ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা যাচ্ছু। বর্তমান বিশ্বের জনসংখ্যা 8.3 বিলিয়ন। জাতিসংঘ আকলন অনুযায়ী 2080 দশকরে এহা প্রায় 10.3 বিলিয়নরে পৌঁছি পারে। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বিভিন্ন ক্ষেত্রে দেখা যাই থাকে। কৃষি, গৃহ এবং শিল্প প্রসার পাই জঙ্গলকু কাটি দিয়া যায়, যদ্বারা জৈব বিবিধতা উপরে প্রভাব পকাই থাকে। প্রদূষণ দ্বারা উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি লোপ হয়ে যাই থাকে। জলবায়ু ক্ষেত্রে পরিবর্তন অনুভূত হয়ে থাকে। জনসংখ্যা বৃদ্ধি দ্বারা বেকারী এবং নিযুক্তির হার কমি থাকে। শ্রোতাবন্ধু, ভারত হচ্ছে বিশ্বর সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ। এ হচ্ছে 1.47 বিলিয়ন। চীন হচ্ছে 1.41 বিলিয়ন। যুক্তরাষ্ট্র 347 নিহত লোক। তেমন জনসংখ্যা বৃদ্ধিকে হ্রাস করা আও দেশর প্রগতিরে সামিল হওয়া।

শ্রোতা বন্ধু, এই প্রসিদ্ধ গীত পাই পদ্মভূষণ সম্মানরে সম্মানিত হয়েছিলেন বেগম পারভিন সুলতানা। তাঙ্কর আজি জন্মদিন, সে 10 জুলাই 1950 আসামর নাগাঁওরে জন্মগ্রহণ করে। পটিয়ালা ঘরানার প্রসিদ্ধ হিন্দুস্তানী শাস্ত্রীয় গায়িকা যাহু গজল কুইন কুহযায়। সে 1999 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাইবা সঙ্গে ফিল্ম ফেয়ার আওয়ার্ড মধ্য পাইছন্তি। সে হচ্ছেন বেগম পারভিন সুলতানা।

শ্রোত বন্ধু, লিটল মাষ্টার সুনীল গাভাস্কর আজি জন্মদিন। সে জুলাই 10 তারিখ 1949 মশায় মহারাষ্ট্র মুম্বাইরে জন্মগ্রহণ করে। বিশ্বর সে হচ্ছেন একমাত্র ব্যাটসম্যান যে গোটিয়ে বর্ষে হাজারর অধিক রন করে ভারত পাই আনিপারিলে গর্ব আ গৌরব।

পরবর্তী শিল্পী হলে আশা ভোসলে, ইন্দিবরঙ্ক গীত রচনা সঙ্গীত ঊষা খান। শ্রোতাবন্ধু আপনার শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমে ওড়িয়া হিন্দি কথাচিত্রর গীত প্রচারিত হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন যোগে।

শ্রোতা বন্ধু, রাজ্যের সক্রিয় হয়েছে মৌসুমী, আসুচি আউ এক লঘুচাপ। ওড়িশার বিভিন্ন স্থানের 12 তারিখ পর্যন্ত বর্ষা হবার সম্ভাবনা রয়েছে বলে পানিপাগ অনুমান করুছে।

শ্রোতা বন্ধু, আগেই যাও, কিন্তু মাপি দেখিবাকু যাও নাই যে কেতে দূর আগেইছ, তাহলে পুনি পছেই যিব। এই বার্তা সহ এইটি রাখুছু আজি পাই শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমকু।

0: শিক্ষানীতি 2020 আধারে ছাত্রছাত্রী দক্ষতা আধারিত ও রোজগার ভিত্তিক শিক্ষাদান করা সরকার প্রচেষ্টা জারি রাখি বলে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেছেন। অনুগুল জেলা পাল্লহড়া কেন্দ্রীয় বিদ্যালয় স্থায়ী ক্যাম্পসর ভূমিপূজন ও অস্থায়ী ক্যাম্পসর উদ্ঘাটন সমারোহে আভাসী জরিয়া সামিল হয়ে শ্রী প্রধান কেছেন, কৌশি অঞ্চলের প্রগতি তার শিক্ষা ব্যবস্থা উপরে নির্ভর করে। প্রধানমন্ত্রী মার্গদর্শনরে স্থাপিত হওয়ার থাকা এই কেন্দ্রীয় বিদ্যালয় পাল্লহড়া সমেত আখপাখ অঞ্চলর ছাত্রছাত্রী গুণাত্মক তথা আধুনিক শিক্ষা প্রদানের বিশেষ সহায়ক হব। সমাজের শেষ ধাড়ি থাকা পিলাটি পাখে শিক্ষা সহজে পৌঁছি পারে এ সার্থকতা লাভ করে থাকে বলে কেন্দ্র শিক্ষামন্ত্রী কিন্তু। ভুবনেশ্বর স্থিত রেল সদনঠারে 198তম রক্ষা পেনশন সমাধান আয়োজন অনুষ্ঠিত হয়ে যাই। ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা আকাউন্টস মহানিয়ন্ত্রক মিলিত আনুকূল্যে আয়োজিত এই শিবিরে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক এবং ভেটেরান মানক পেনশন জনিত বিভিন্ন অভিযোগ ও সমস্যার সমাধান উপরে আলোচনা করা যাইছি। বিশেষ করে বিচারাধীন মামলাগুলিকর সমাধান, সরল কার্যপন্থা ও বিভিন্ন বিভাগ মধ্যে উত্তম সমন্বয় উপরে গুরুত্ব দিয়া যাইছিল। কার্যক্রমে কেন্দ্রীয় কমান্ডর জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত ও বিভিন্ন বিভাগের বরিষ্ঠ অধিকারী মানে উপস্থিত ছিলেন। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। পুরী শ্রীমন্দিরে আজ দশমী তিথি শ্রীজীউমানঙ্ক চকাবিজে নীতি অনুষ্ঠিত হেউছি। অনসর ঘরে থিবা মহাপ্রভুঙ্কু ফুলুরি তেল এবং ওষ লাগি পরে মহাপ্রভু আজ শোয়া অবস্থারু উঠি বসিবে। শুনন্তু এ সম্পর্কে এক স্বতন্ত্র উপস্থাপনা।
1: অনবসর দশমীতে শ্রীজীউমানে আজ চকা উপরে বিরাজমান করিবে। মধ্যাহ্ন ধূপ ও ভোগমণ্ডপ নীতি পরে জয় বিজয় দ্বার বন্ধ করা যাই বেহরণ দ্বার ফিটা যাই অনবসর নীতি অনুষ্ঠিত হব। এই নীতি অনুযায়ী দৈতাপতি মানে শ্রীজীউমানঙ্ক চকা উপরে বিজয় করাইবে। পরে চকটা ও পোড়া ভোগ লাগি করা যাব। শ্রীবিগ্রহঙ্ক সম্পূর্ণ সুস্থতা পাই মধ্যাহ্ন ধূপ পরে রাজবৈদ্য শ্রীমন্দির গারদকু দশমূল মোদক হস্তান্তর করিবে। একাদশী তিথিরে মোদক সেবন পরে শ্রীজীউমানে সম্পূর্ণ সুস্থ হবে বলে বিশ্বাস রয়েছে। এ সম্পর্কে ডক্টর আশুতোষ প্রসাদ মিশ্র প্রতিক্রিয়ারে কইছন্তি।
2: স্নান পূর্ণিমার মধ্যরাত্র ঠারু নবযৌবন দর্শন পর্যন্ত প্রায় গোটিয়ে পক্ষ কাল মহাপ্রভুঙ্কর দিব্য অনসর লীলা অনুষ্ঠিত হন্তি, যাহা মধ্যে কেবল দৈতা পতি মহাপাত্র এবং সর্বোপরি দত্ত মহাপাত্র শিবক মানে প্রবেশ করে নিজের স্বতন্ত্র সেবাকে সমর্পণ করেন। দশমী দিন সাতঙ্গ শ্রীঙ্গের সুস্থতা আসিযোগ উচ্ছ্বাস হয়ে যাবে মণিমা মহাপ্রভু এবং তাপরে চকা বিজে হবে। তিনি গোটি চকা বৈঠি উপরে কালিয়া সামতে বড় ঠাকুর সুভদ্রাঙ্ক সহিত চকা পারি বসিবে এবং সে দিব্য দৃশ্যর দর্শন হব। তাহা হচ্ছে চকা বিজে পর্ব।
1: বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রাকু আও মাত্র ছদিনর অপেক্ষা। রথ খড়ারে ভক্তির অপূর্ব আবেগ সহ রথ নির্মাণ কার্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছি। শ্রীমন্দির সিংহদ্বার সম্মুখে আকর্ষণীয় ঝুটিচিতা কার্য জারি রয়েছে, যাহা আম সমৃদ্ধ পরম্পরা ও সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন। মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক রথযাত্রা কোটি কোটি ভক্তঙ্ক আস্থা, ভক্তি ও ওড়িয়া অস্মিতার মহাপর্ব। চলিত বর্ষ রথযাত্রাকু অধিক সুরক্ষিত, সুগম ও সুব্যবস্থিত করিবা পাই সরকার ও জেলা প্রশাসন পক্ষের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যাইছি। রথরে বসি অগণিত শ্রদ্ধাঙ্কু নবযৌবন বেশরে দর্শন দেবে মহাপ্রভু। আকাশবাণী সংবাদ বিভাগ পাই মু স্মৃতি রেখা তারিণী।
0: মৎস্যচাষীঙ্ক বিকাশ এবং সেমানঙ্ক অবদানকু স্বীকৃতি প্রদান করিবা লক্ষ্য নেই আজ জাতীয় মৎস্যচাষী দিবস পালন করা যাচ্ছে। দেশের মৎস্যচাষ ক্ষেত্রে প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরী এবং তাঙ্কর সহযোগী ডক্টর কে এচ আলকুনিঙ্ক অবদানকু সম্মান জনাইবা এই দিবস পালনর অন্যতম উদ্দেশ্য। জাতীয় মৎস্যচাষী দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত মৎস্যচাষী, মৎস্যজীবী, উদ্যোগী এবং মৎস্যচাষ সহ জড়িত সমস্তঙ্কু মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শুভেচ্ছা জনাইছন্তি। গজপতি জেলা ছেলিগড় জলসেচন প্রকল্প যোগুঁ বিস্থাপিত 78টি পরিবারকু পুনর্বাস সহায়তা প্রদান পাই রাজ্য সরকার 8,48,63,932 টাকার সংশোধিত আর্থিক রাশি অনুমোদন করেছেন। এ সম্পর্কিত অনুমোদন আদেশ জলসম্পদ বিভাগ পক্ষরু জারি হয়েছে। বরগড় জেলায় জনগণনা নিমন্তে ক্ষেত্রস্তরীয় কর্মচারী চারিদিনিয়া প্রশিক্ষণ কার্যক্রম আজ শেষ হয়েছে। জনগণনা 2027 কার্যক্রমের সফল রূপায়ণ পাই জেলায় চলিত মাস 7 তারিখর প্রশিক্ষণ শিবির আরম্ভ হয়েছিল। জনগণনা 2027 সফল রূপায়ণ পাই কটক জেলাপালঙ্ক নূতন সম্মিলনী কক্ষে ক্ষেত্রস্তরীয় কর্মচারী 5-দিনিয়া প্রশিক্ষণ শিবির আজ সমাপ্ত হয়েছে। ওড়িশা রাজ্য আইনসেবা প্রাধিকরণ ও ভদ্রক জেলা আইনসেবা প্রাধিকরণ পক্ষর জেলা কারাগারে অন্তেবাসী আইন সহায়তা সম্পর্কিত প্রশিক্ষণ শিবির এবং সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। বন্দী জীবনর মুক্ত হওয়ার পরে অন্তেবাসী মানে কিপর স্বাবলম্বী হয়ে পে সে সম্পর্কে জেলা আইনসেবা প্রাধিকরণ সচিব পুণ্যশ্লোক রথ আলোচনা করে। অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সময়োপযোগী পেনশন ও অন্যান্য অবসরকালীন প্রাপ্য প্রদান

কথা চিত্রগীত সকাল নটায় রিলে করে প্রচার করব আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম সকাল দশটায় রয়েছে শ্রীক্ষেত্র সুরভি এতে শুনে পাইবে ওড়িয়া কথা চিত্রর গীত সকাল দশটা বাজে পনেরো মিনিট প্রচার করব শ্রীক্ষেত্র সুরভি এতে রয়েছে হিন্দি কথা চিত্রর গীত দিন এগারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট দিন এগারোটায় দিন দুইটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে রিলে করে প্রচার করব আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম এইটি শেষ হল কার্যক্রম সম্পর্কীয় সূচনা।

অনুষ্ঠিত হওয়াক দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পূর্ব বর্ষর চ্যাম্পিয়ন ইটালির জ্যানিক সিনর সাতথর উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিবা সার্বিয়ার নোভাক জোকোভিকু ভেটিবে। এই ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা 7:40 আরম্ভ হওয়ার কার্যসূচী রয়েছে। ক্রিকেট ভারত ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল মধ্যে একক টেস্ট ম্যাচ আজ লর্ডস ঠারে জারি রয়েছে। ইংল্যান্ড টস জিতি প্রথমে ফিল্ডিং করিবার নিষ্পত্তি নেইছি। প্রথমে ব্যাটিং করি সম্বাদটি প্রস্তুত হওয়ার সময় ভারতীয় দল 3 উইকেট হরাই 170 রন সংগ্রহ করেছে। লর্ডসে প্রথম থর পাই এই মহিলা টেস্ট ম্যাচ খেলা যাচ্ছে। আজির ম্যাচকু মিশাই ভারতীয় মহিলা ক্রিকেট দল 16 থর ইংল্যান্ড বিপক্ষে প্রদর্শন করেছে। সেমধ্যে ইংল্যান্ড গোটিয়ে বিজয় লাভ করা বেড়ে ভারত 3টি বিজয় লাভ করে অন্য 11টি ম্যাচ অমীমাংসিত রয়েছে। 2021 জুন্রে অনুষ্ঠিত শেষ টেস্ট ম্যাচ ড্র রয়েছে। মুখ্য সম্বাদগুলিক পুঁ থে ত্রিরাষ্ট্রীয় গস্তর শেষ পর্যায়ে আজ নিউজিল্যান্ডে পৌঁছিলে প্রধানমন্ত্রী। উপসাগরীয় অঞ্চলরে শান্তি ও স্থিরতা বজায় রাখিবা দিগরে প্রতিশ্রুতিবদ্ধতা দোহরাইলে ভারত ও ওমান। সংসদর মৌসুমী অধিবেশনর প্রস্তুতির সমীক্ষা কলে সংসদীয় ব্যাপার রাষ্ট্রমন্ত্রী। এবং ফিফা বিশ্বকপর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ স্পেন ভেটিব বেলজিয়ামকু। সম্বাদ শেষ হেলা। অধিক সম্বাদ পাই আপনমানে newsonair.gov.in ওয়েবসাইট এবং নিউজ অন এয়ার আপ্রে লগ ইন করিপারিবে।